0: শ্রোতা ও রেশমা শাহকে সর্বমজা আপ লোক শুনো গীত, আশা করি আপ লোক আছো লাগলো।
1: তো আব 6:50 তক আপন কখিন জান হ অভি হর ছুই আপক দগড় লগণিন। ইয়ে বত সুনা উত্তরাখণ্ড কা প্রাদেশিক সমাচার।

শ্রোতাও অনিসা গোসাই কেশর মজা আপলোক শুনিও খুদের গীত, আশা করু কি আপলোক আচ্ছু লাগলো। সাথে সাথ যে আপলোক আমাকে চিঠি চান লিখনি, তো চিঠি gramjagat@gmail.com কে মাধ্যম সে ভি লিখ সক। ওর যে আমার হাত কি লিখে চিঠি কা পতাও সাও কার্যক্রম গ্রাম জগত দ্বারা কেন্দ্র নির্দেশক আকাশবাণী দেহরাদুন নিকট রিসপনা পুল ওর আমার পিন 2480001। আপলোক এতুজ ভি আমাকে চিঠি লিখ সক ওর আপনার বিচার সাজা করে সক। চিঠি জরুর লিখিয়া আমি ইন্তজার করব আপলোক চিঠিও কা। তা দূরী মুখে ইয়ানি দিগ্বে চহানো কার্যক্রম সমাপ্ত করেন কি আজ্ঞা দিয়া। নমস্কার।